আদি তিমন রসকালা আঙ্গে বারা কাবিলায় জমা আজ তাক এম ব্যা করে দিমে আদি মূসাগে ফানুগ কৌমগে মিহুম এ কলেগে ফানুগ আরি হুম ফেনং এদুনু হিন্দু তিমন রসকালাঙ্গে মূসাগে ফান ওয়াহি করে দিমে খালেগ ফানুগ আসা কলুং হিলাগা জসওয়াশ দেং এ কলেগ ফান এ হিলাগা জসবি হিন্দু এ হিলাইম বার ফিং আর আরাগম ফি হাম কশ্বরুম খোম্মে বয়কু এ বয়কু ফেম বোম ভি জাগ দেনগেম ফুয়ে আদি বিলাগনু এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে হিয়া এড়ু ভীমে আদি এউরেঙ্গে মচ্চ তিমন রসকলাঙ্গে মন্নায় সলওয়া বাওয়ালে ভীমে আদি এঙ্গে ভীমে তিয় ব্যামি হুন তিমন রসকলাঙ্গে দেব্যে রঙ্গু থাকে তিন তিয় ব্যামি হুম খ্যা উড়েশে এউরেন তিমন রসকলাঙ্গে আনিয়া বেরিয়ে নুয়ে এহেন কমকো এউরিঙ্গ আমিল্ল নফসু থাক অনিয়া বেরবা খমগা এউরেন ভুয়ে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আহাশে বুনান ওই প্রোগ্রামকে ইন্তজার গতি বেবি এমহ বেফ না মারহাবা দন্নবা। আদি মি কাউম গে তরাক্কিয়া সিয়াসি মাসরাহা আদি দায়রা গে এমহ কাঙ্কম গা রাইয়তুং গে আডু সরকার গে উজারা তাকা কুমপনিতাও গে ইস ভেরিনা সিয়াসি দায়রা গে ইস বেফ না হামে গে গুস্তি এবেফলুং গে সিদা জবাব দ রাইয়তুন না হামে পোর কো দিরমা আলগমে দিবি রাজ্যে গে আডুং কুরিয়ে গিন্দা প্রোগ্রামে আলগমে মি দন্নবানি আহাশে বুনানমে মেফতাগ প্রোগ্রামে কে তিবেফ না মি বদ্দ কল্লি আলগন আয়শা ত্রিসমি।
1: আহাশে বুনানা

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করব্বা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেবো বং এদি মিয়ালা দন্নবানি হামাই কানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হামাই কানি একালাং গে আশ
1: ತಿಂಗಡಿ ಹ್ಯಾಮಿನೆಟ್ ಕಮಿಗೆ ನಿಸ್ತೇನೆ ಮೇದಿಗೆ ಅಸರಣ ಮಾದೋಗದಕ್ಕೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: নিউলেমং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়ে তি পার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললে শখসিয়াতুম
1: রেগনু কি হামহিমে কামুগা রাইয়তুং গে হাল বেল্লোমা নুকমে মডাঙ্গুল বি কোম্বে ফ্লিতো
0: রোমিনা ফারসিং গে বড়তে রাসকান্তা কুডকা কো জেসফি কোন লিডারেতো
1: এই হামিকানি তারিখ বিবাহ তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বত তক হামি পেতুরিফা কুরি পোশি কমমে হোম দুহে কে হেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ FM band.
1: Divya Chikyadu.

0: ফোন হাতেন হাতেন আসে তিনে সুমে ফাহে ফাহে হাওয়া নাজিরা ফোন হাতেন আসে ফাহে সুমে দে নুয়ে দে আলগুনমেঙ্গে বাপ্পা নুন ওয়েলিদু ফিতুরোনুগে আদম মুহাম্মদ ওয়ানি দেহা সাব্বিস সেপ্টেম্বর বারাগা নিয়াওয়ে ফে ভীমা বাপ্পাগে মচ্ছং এভেস তারান্য নুয়াত ওয়াসিয়তে ওয়ানমা দেহা সাব্বিস সেপ্টেম্বর তিরি হুগে কুরিং আলগুনমেনা কুলুয়া একান নিম্মে উং এদেমে আয়লাগ ফরাতুন জিনা আদম ফোন নুয়েং হাইং হাতে হাতে দেং আশেসুমে মুহাম্মদ আদম ফোন হাতেং হাতেং আশে তিনেং হাইং একে দে আহমদ রাজিন ফোন নোয়েং হাই নোয়েং হাই দে দে ফাহে মেহার গাড়ি হ্যাগেড চালিশ নয় মিনিট তিরিশ তিন সেকেন্ড আড়ো সমুন তেগেন্দেবেনি দিবেহরা জে গাড়ু
1: এংহা সাতরস তেগ চালিশ নয় কিলো হার্টস মিডিয়াম ওয়েভ আড়ি হনুয় মেগা হার্টস এফ এম ব্যান্ড
2: দিবেহরা জে কে আড়ু
3: দুনিয়াবী তিরিউলুমগে উফাভেরি কামা সোয়ারুগেগে মাতিভেরি নিয়মতা ওয়াসিলুমা
4: সালিহুনগে পাকিচা
3: আলুকমগে রীতি আদতকা আখলাউগে মাতিভেরি সিফাতা লিবিগতমা
4: সালিহুনগে পাকিচা
3: মা রাসূলাগে সুন্নতগে মাচ্চা ইমামু নাওয়াবী রাহমাতুল্লাহ লিউবাফাওয়া রিয়ালু সালিহিন মিফুতুগে বাবুতাকুগে শরহাইন
5: হেন্দুনু দজ্জানুগে ওয়াকিয়াদে বেকম হাবীর বীর সেবেবে কাদুন একমুগে বীরওয়ারিকম সিকুন্ডিয়ং এ নেগিফাওয়া তাসাউফুর ফিলানু দাকা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঙ্গিওয়াডাগে সওয়াল করন তিবেকালং কিহিনেতোয়
3: আলুকমগে আদতকা আগিদায়া রীতি আখলাউগে মাতিবেরি আগুহরি এটা ফিলাওয়ল থেকে
6: ইসলাম দীনুগা আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়ারা বড় মে বার ওয়ালবানি আল্লাহং এখানে আলুকান কুরমা শিরুকু নুকুরমাং আঙ্গাওয়া দেম মি আঙ্গাওয়ানি এমমেহা মে সাকুং এব্যাবন্ত বাইগে গত গবমা
3: আদিত দুহা বুদ দুহুকে মিন্দুর দেচ হায়রু রিপিট হোম আদি বুরাসতি দুহুকে হিন্দুনু আগ্গড়ি তিরিহু আদি আঙ্গার আদি হুকুর দুহুকে রেগাঁডু দিহগড়ি তিরিহু নদীহ মেগাহার্টস দীনুকে আডুম
2: কমে
3: হুকুর দোহেগে মেন্দুরকুরি এগার গড়ি ফানারে
2: এংহা সতরস্তেক সাড়িস নুয়ে কিলো হার্টস মিডিয়াম ওয়েভ আদি আড্ডি নুয়ে মেগা হার্টস এফ এম ব্যান্ড
3: হামাই কানি দিবেহি রাজ্যে গ্যাডু
2: ইন্তিজার কলাবা
7: জিয়াদ আলগন কুডে এচ্চে দন্নাওয়া দন্তো
8: গ্যামেন
7: মিয়াদু মিটিং গা জিয়াদ মুফিদু আ সওয়াল কুরাবম বিদালু মেন্নন তো মুফিদ তি দেন্নে ভি হেন্নে
8: হুম
7: তি দেন্নে ভি কেনো তি বিদালু ভি আনন তো বুনে বেনি এহেম মি হুম বিদালু আনি আমিল্লা মি হা বাহাগ দক্কার মি দন্নাওয়ানি এ বুনানি এহেন নন তো
8: তি বিদালু ভি হেওকো আলগন তিকান ইরাদ কুরাবিয়া তাকুরার ভি কানু দেনা
2: দিবহিন লিপ্পাওয়া দিবহি বাহুগে বেনুং এগে হামতকা একগত ফুরিহামে বেনুং কুরমাকি কমমে মিহে গেবেস সিম্মায়ে দিবহি বাস দিবহিংগে বাস
9: এমমে সিদাবেগেন বা তেদুমাগুগা সাবিতুবে হুরমা
3: ইসলাম দীনুগে আকীদা বরকত কুরমা
9: দেদুনিয়েগে হায়ায় বাজ্জবেরি কুরমা
3: ইসলাম দীনুগে কঙ্কমা গুলেগতুং দীনি ইলম ভেরিনা সুয়াল কুরাফা

0: আলুগান্ডা ফা করে উনি ভিটামিন ডি আর দাক্ষ আমগতে মি আলুগান্ডা দিমাওয়া বিনা পেশেন্ট টুঙ্গে হুন্নান ইদেন মি খেউমুগা ভিটামিন ডি হুন্নাইছি রাজ্যে ওরা ফাঁসে লিবেছি মি মিসালক টুনা আয়কি মি মাস মুসি মাস কাহালেছি দেন অনেক ইরুগে আবি দেন ইরুগে আবি গে ওয়াক দক্কা আলুগান্ডা হিমানি এবেস আনে দিবিহিন মি কমেসরক ওলুং আরা ফোন কামে ভিটামিন ডি লিবে আবি মি লিবেনি আবি এমে বার গডি দিহায়কা দেয়কা দেতেরেগা মি আন্না আবি আসু ভিটামিন ডি লিবে আবি কামে আনে দেন এগি মানে কি গস একলে আবি দে গডি গন কমে আবি লাগে তিবে ওয়াক এন একম আনে এ গডি ওয়াহে কি মি মি দেননেবি ওয়াগুতুগা কাগনক দিহাইন ওনে ফানাওয়ারক মিনিটুগে আনে মি এক্সপোজার ওয়াহে কি লি ফোদাশে ভিটামিন ডি আ
1: আলু নিমগে প্রোগ্রাম গাই হন তেরেকা গুলিফা আসসালামু আলাইকুম
2: ওয়ালাইকুম আসসালাম
1: খাদিজা কি নে তো
2: রাঙ্গে
1: খাদিজা কো বাত সওয়াল কি
2: মিহার
0: এতে আলোকণ্ড মি সাফ করে দেবে তো বেলি মিশাল স্ট্রোকে যে হুমা কি স্ট্রোক তো মিকিয়ানি হিত সিকুন্ডিয়া সিকুন্ডিয়া লে ফোনওয়া দে হোলি বেদিকে নুনি সিকুন্ডিয়া লে এড়গেন দিমাকামে স্ট্রোক যে হুমা কি এই লে নার মি ডিস্কে গে মাসলে যে গে মি ফিতেনি একলা সিকুন্ডি নুনি ম্যাবাদেন হাসিগান্ডা কারেন্ট ফোর কদ্দে নার এম মান কুরি দিবে ইন হুরি আচ ক নার কিয়েতিবে আন মানে মি ওল আরা ওল মে মি ডিস্কে কে মাসল জে কে নার ফিতে কে নে স্ট্রোক এন নুচে এদি আনে দুয়াস তকে ভিএসএস দেন স্ট্রোক জে হুনি মাস মি মিসাল ক মি সিকুন্ডি ওয়া হিসাব ক স্ট্রোক জে হুনি হাসিগান্ডো গে এ ফারা নুনি এন আই নুনি এক ফা আসি বে নুনি এ আনে বার দু বে মি মি হুননি এই ওয়াহে কি সিকুডিয়া হিসাব ফেসি গেন এ মি হাসিগান্ডো গে এ বায়া ফোর ক দেন জে হে আনে কারেন্ট সিগন্যাল তন নুলি পুমা মি কঙ্কমা গুলি গেন ওয়া গত কে কা মাকু ডিস্ক কে মাসলে জে হে গেন স্ট্রোক নো জে
1: খাদিজা ইতুর সওয়াল গে বেটো
2: আর মি আর কান্দুরাগে মি আর এনে কান্দুরাগে মাস মি হুনন দ বড়ং আদি দেন এ এ এম বেসস মে মি সিকুন্ডি কাগে আসার ন করানে
0: মি কান্দুরাগে বেস ডিস্কে কে মাসল জে কে সিকুন্ডি এক ন আসার কোরান ডিস্ক এ ইন হিসাব কা মে হামে সাক কান্দুরাগে গ হুন নার তম কান্দুরাই ফেসি গে দান আর্ত দানি আনে আত দেন এ গে থিদিং মি মি মা উনাগড়া হিসাব গে হুন না ডিস্ক তক কু ভাই কে হিসাব ন কুন না আর দানি ফায়া এম কান্দুরা গে ডিস্ক গে মাসল জে গে বেস ভাই কে সিকুন্ডি কাং এ গে আসর কুরম গে বাল দু ডিস্ক কা হিসাব এ ন কুন না আর দা দি মা কাং এ গে আসর মি কুরান
1: খাদিজা আজ ইতুর সওয়াল এ গে বাইতা না মানে উফাবে জে সওয়াল কোলাং গোলা লিমা বাকি বেলান মে আলুন মেঙ্গে প্রোগ্রাম গাইতো রে হুন তেরেকা গুড়ালানা আসসালামু আলাইকুম
3: তেরেকা গুড়ালানা
1: আসসালামু আলাইকুম
4: পাসা
1: ইয়ামিন কিনে তো
4: আসসালামু আলাইকুম তাহলে গাতো বড় রাঙ্গো
1: ইয়ামিন আলুগান্ডা আলুগান্ডুকে অ্যাড হয়ে বাইবে
4: আবার মিহার রে তো
1: মিহার রাঙ্গাল কোবা তো ইয়ামিন গে সওয়াল
4: আছে আলুন সওয়াল কি মি ফন্নাবুগে কলগরিসানি মে কুলেন্দার ফুটবল কুলেন্দার দেফুনা বুগ সম কল করিসান এই কি বেগম বা কামে তো আলাম আদিয়ে বন এসওয়াল এন এসওয়াল জবাব দেনে ও দে এসওয়াল কোন কল
0: ওকে কুলে গেং বেস ভাগি আনে মি কুলে নিমুনিমা এ আরা তাদু সম বডং মে আর ফুননা বা তাদুয়া গিন সাপ্তকে হুননা নেকম এম মে আম সাপং আলগ মে আনে রিয়া কুরানি দেন আনে কুলে নিমুনিমা ফুননা বুগে হুননা তাদকি বডং হাম মি প্লান্ট অফ ফেসাইটিস নোনি ফাগে দফরাতুগে এ ইন ফাইব্রাস ব্যান্ড গস ফুননা বা গুলে তানুগ হুননা আনে এতরে হুননা দুলে কুন দিমাওয়া কামিকে দেন এ কুলে নিমা ফেসে তাদু হুননা কাম বন্যা মি ওয়াং এচ নু বোলে কুড কুড বোলে ভিএসএস নুনি রোল ভিএস পেনু কোগেন ফাগে দাফ দশ এতি লাফ মি ফা রোল কল্লা হাদালি ওয়াহে কি স্ট্রেচ কল্লা হাদালি আম গতে একান দুই বান দেন এ গানে দাইমি হল্ল কা দা কাম বন্যা ফায়া মি ফা তিলা ফাগে মস্তহু গানে ক

මේ ජදවන ස්වාහ කර අවුන්මෙන් හවල් දිරුග අවුන් කැම්පේන දිරුග ස්වාහග වරක් ගින් රඩෂුග හොරි සල්ක ස්කූල් තබ්ස් ආර් ද හෙල්ත් සෙන්ටර් වියස් আদি ফেনান আরদমাবেস হুটি এভসর কানুই গামাস দে মি মাসোতা কি আমা বাজেটু গ জাগানে তি সয়কো ফরি মাসোতা গিনা মাসোতা দেন দেহা সাভিও গভর্নমেন্ট না এরু গিদি কোলো মাজলিহেন ওতিমা বাজেট ফাস কো দি ফোতি মিন কামে নকুরে বেগতা এম আউলমেন দেহা ফানসাভিও গ কিরিয়াস মাসেকে তা ফেশে গ বি রাঙ্গড় গতক মিহারো দে ফাশায় কুরিয়া দানিকো মিহার তরে কুরি কোলো মি হাঙ্গুরাম ফেশিকে অনেক কষ্ট দিলে তকেন আই දෙහනස් මිහාර අනෙක් කස් රඟලා බගෙන රීස්ටාර්ට් කරවිච් දෙහෙම මි ජුම්ල කොදන්නා ෆෙනාන අර්දෝමාගේ මශෝතවස් මියහරුගෙ කුරියන් වෙ දෙති මහා දෙහ සතාවි කුතේක වර රඟලා කුරිය ගොස් ගිරත්තන් මේ නේද අවුනම් තෆ්සීල් කොදන්නවා දැන් බේනු විහම දෙ මීගේ තරෙන් බයිම් මශෝතා කි මිදෙන් නැවිහන් හුට්ටි ෆොරි මශෝතන් එක්ගොතක කුරියන් නොගොස්කෙන් අවුර් මේ වහික් ඔෆ් එම් ඩබ්ලිව් එස් සී හවල් කරි දෙ එම් ඩබ්ලිව් එස් සී තරේගස් තති තකෙන් එ බොහොරි ami huriha kame filuwa alagen mwsc gas capacity mati koddi adi mikal bai kanta taun mi kurani koggen tividalu gota mi huriha maso inga taun riasi bayanu gi ulan kur dates tak kom gotes nuni me nei ero goi situation enno e mas nemi gen den duniya kur mati li ki inga to every last years mi den nei kal kanta ta sarukaro gi kumfuni tak kan aun men koddi ge mi enna মি আহারুগে বাকি মুদ্দত তেরেগা হিঙ্গাগন্নম ফাশা মি এন আহারু তেরেগা মিগে গিনামসুতান নিমিয়েনে রাদু কবিয়া নেম আউনু বাউদুবি বোডে তে হুরিহা মাসুয়ে এরুম এ নিমুনি রাদু করা রাসুগে একং কং কুরামুন দায়রুগা এদো কুদি কুদি মাসুতা হুরিয়াশে গামরাঙ্গলা দান মিহার দাতাম ফেনি ওয়াডানো রাদুসুগে ইতুনা কুদি মাসুয়ে মিদান্নাওনে মিসাদাক স্কুল তাওগা ক্লাসরুম তং ইতুরু কুরুম হোল তং হেদুম মিসকিং এলুম মি হেলথ সেন্টার আং ইতুর কুরা জাগনুনি হেলথ সেন্টার আ ইমারাত এলুম একি কালা কুলিবারুগে ফেসিলিটি তা গায়াম করে কি কালা কোর্ট তা হেদু মি কালুরিয়া ক্যামেরা গলে বহিঙ্গা মি একং কামং আউট মেন হামা মি প্ল্যান এ গতে রেমি দানি পেমেন্টস তা সাদামুন হামা ক্যাশ ফ্লো তা আসিন ওয়াগোতা এম হুরিয়া রশেগ মি কং কং গান দেম সাদা কাফ মি ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার তা হেদু মি তন তম বেস মি হার মড মড ফেশিগেন গে দানি কুরিয়া দেন মি আদি মিসাল কদন নবন্যা মি কুড়কু দিনে পাকু তং এলং ওয়েস মি আউটডোর জিম তং হেদং মিয়ঙ্গস কমে রশেগা আউন মিদিয়া জুলান সব বিয়োগে জালসাগা দেন নেভিং হুরিয়া রশেগা লিস্ট কিয়াফা মি মি মাশু তানি মানামে ইংগেতো এম এ লিস্ট টু এ ইয়র মেন নাম হার আমারাঙ্গাল কুরি গেন দেবে লিস্ট এম কুদি মাশু তাকং এ কুদি মাশু তা মি কিয়ানি মিদেন আউটডোর জিম কা তন্তা দেন বিদেন নেকা এম কুদি আদি মেদু সাইজু গে মাশু তা হুরি আরশেগ গ কমন্ড লিস্ট এম ইয়তে মি কমন্ড লিস্ট গ মি হুরি হাতানে হুরি আরশে গানি মানে ফিটনেস সেন্টার তা কাম হুরি আছে মি দো কোস রাজ্য কুরি কমেন নু ইয়ে তা একি রাত তা উনা নেকি বার বাই রাত তা গ এভিস কামেন আসাসে এভিস কামেন ইতর হুরি আর সে বহুত এম আউন বলনি আউন অবস্থান নাম হুরি আর ইতো আউন হাম হাম ইয়ে তো হুরি আর ইতো হাম হাম এম কমমে রশে গ সুনন জেহেনে বাকি কান্তত তা এম আউন মিতে লিস্টেন হাদাফ এ লিস্টু গা মিহির কাল কান্তত্তা মিদেন নে বিহ মিসাল কাল আউটডোর জিম হরম কুড়কু দিন পা কোরম মি স্কুল তা ফেসিলিটি হামা বেনু আবার গাম কো দিন হেলথ সেন্টার আলে সেন্টার হাদায়রু গা ল্যাবরেটরি আছে কি গা মুরিয়াশ গা ল্যাবরেটরি গা দানি গা তো ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার কুরিয়ারশ গা হাদাদি ফিটনেস সেন্টার কুরিয়ারশ গা হাদাদি দে মি গস লিস পুলিশ পোস্ট তা সিং গা তো মি কুরি নহু না রাজ্য কুরিয়ারশ গা হিদুমে ফেসনে মি কুরি গা গা তো আউন কুরিয়ারশ গা হিদুমে ফেসনে ফেসি এম হুদি হুরিহা রশেগ আমিল্ল পুলিশ স্টেশন মি হাদা দেন আমিল্ল তান্ত মি কুরি কুন্নানি কুইয়ে না গাফর তান্ত ইয়া তো আমিল্ল মিং গে গোতি গা নুনিয়া কমমে সরকার গে নুনিয়া রশুগে কমমে সরকার মোসসায় গে কমস কু ইমারতে কুইয়ে না গাফ এম আমিল্ল পুলিশ স্টেশন তা মি হাদা দেন বাই তান্ত নুগে কুদি পোস্ট তা দেন স্টেশনস তা কি ওয়ার ওয়ার গে স্টেশনস তা এমি হুরিহা রশেগ হাদা দে তান্ত ইয়া তো এমি গোতা আউট মে লিস্টেন হাদা মিসকিত ওয়েস্টেন গোস আমি কোথাও বাকি লিস্টে মি এ লিস্টুকে হরিয়ার হরিয়া আছে নিমেনে হরিহা রাশেক রাত কবিয়া দেন নিম্মায় রোগা দেন মিহ তা গোলে বোডে তিম্মা সুতো মি দিমা দাতিতা মি হাল্লু কদ্দে নি রাত কবিয়া ইংয়ে তো হাস কো এমটিসিসি গা এমটিসিস দিমা দত্ত দেন মি দান্নাওয়া হাল্লু কদ্দে গই দেন ফেনার অর্ধ মাগ মসুতা এম এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল ইজ গোয়িং টু বি সর্টেড আউট রাত কো হরিয়া রাশেক হরিয়া মসুরানি মে কুকো ইয়া কোলা ইয়া তো

0: বড় উমিদ তি দেবী আগুন মেঙ্গে রাইতুর না বেণু বা এমে মহিম কাতে তো তফসিল কত বিদাল দেবী প্লাস দেখ আগুন মেঙ্গে মি পডকাস্ট স নিউম কাহ মে মিঙ্গে তে নিস নিম্মা কুরআন মে ইতঙ্গারানি দাদি ফহং নিমিগিন দিয়া পিএনসি কে কংগ্রেস মি দিবি রাজ্য কে সিয়াসি তারিখ বদল কল কংগ্রেস কে স্তে নি দানি গে তো আগে গত গ এই গাও মে গ ডেমোক্রেটিক হায়াত গ এ গাও মু গ বাবা সিয়াসি মিখালা উফেদ্দুন্তে হারকা সুহবেরি সিয়াসি হারকাত এগে এমএ রাঙ্গল গত কুরিয়া দিউং এই সিয়াসি গতং গাও মু গ মুস্তাকবাল হামকো দে কামে কে বারগিন বে ফুন দাও আউন ফেরন মি কংগ্রেস মি দিবে রাজ্য মি হাতন সিয়াসি পার্টি তকুম বেবি এমএ বড় কংগ্রেস আদি এমএ ওগনাইজ কংগ্রেস সেস দিন বিধান আদি মি বর জামানি টেকনোলজি ওয়াসিরতক একিগ জামানি উসুলতক একগত আমি কংগ্রেস কে একি কাঙ্কাং কুরিয়া দিয়ে তামিসাল ভোট নেগুমগ কাঙ্কামা দেন এমি গেন্দিয়া বাহস্তক প্রেজেন্টেশন তক আমি হুরি হাকম কব্বালারস দেন বর ফুরি হেম আমর ফের ইয়ে তো কেন তো জুমুদ গতে বিএনসি কে কংগ্রেস বিভিন্ন রাজ্যে কে বেবে এমি বড় কংগ্রেস আবে গুন দেখো ডাইন
1: আদে আউড়ো মি আর উফা করং এ কংগ্রেস হা ফুরি হেম বেবি গেন্দিয়া আমাই গত মি আউন বেন রাজ্যে ডেমোক্রেসি ডেমোক্রেটিক নিজাম হরদনা গতক কুরিয়দ্দা মি ডেমোক্রেসি হরদনা বাণী সিয়াসি পার্টি তং হরদনা বেগে গে তো সিয়াসি পার্টি তোগে হিঙ্গুং হরদনা বেগে এ বিমা পিএনসি বেনুবণি মি কামুগ দামসি মিসাল তাক এম হিঙ্গুমগে নিজাম আউন তেরেগ অন্না একুয়েরি কামা মিহিঙ্গস আউন মে মাসে কুরা গই উই হ্যাভস মি রাঙ্গাল ইনতিজাম করে কুরা দেন মিহার পিএনসি গে মেম্বরং গে হামা ওর বুরাম সকাতুং এমে কুদি কুদি কঙ্কম বড়িত কঙ্কম একই ওর রাঙ্গাল তরতিব করে গে মি কংগ্রেস পে গে মি দেম হরিয়া মি কম গে হিতরি হরিয়া ফরাত কাদি ব্যাবরি না ওন ওর বড় শুকুর দন্ন দেন ইয়াদ কবি আমি কংগ্রেস একই গা আউর মে পার্টি তেরে গা মি মাসকে কুরম মিওয়ানি ওয়ার রাঙ্গাল মিহার তরতিব কুরাইফা ইয়াদ কই কুরিং উদ্দস্তওগা পার্টি গে মাসকে মি গতুগা মি ফেশুনো ফেশু মাকি কুরিয়া দান রাঙ্গাল দেন মি মিহার রাজ্যে গা মি দেন ডেমোক্রেটিক নিজাম ইউননি সিয়াসি পার্টি তক মচ্চ বিনা সিয়াসি পার্টি তকুং মি কুরে মাসকে তক কাকি গা মি ভেরিকং কুরম গে নিজাম ইউননি গুলিদাম হিফ এম এগোতং আউড়মিং সিয়াসত তকা আউড়মিং গাবুল কুরা গাবুল কুরুন তকা আমি হরিয়া খামে মিউনানি এগোত বাট্টাং করে এম এম ফুরতম গাউমুগে মি সিয়াসত কি আউড় গাবুল কুরাগে আদি আউড় তামফিস কুরাগে তামফিস কুরাণে বেসকো এই পার্টি গে সিয়াসত কি এম বিম কুরিয়া মেতানুগে সিরাদ কবিয়া আউড়মে মাসে কুরাণে এম ফুরতম গাউ মিসকোগে গাউম ফায়দাওয়া গই এই হাম আউড়মিং গে হরিহা বেস বিষ্ণুমকে গাওম গেল্লো মিলি বে বিষ্কামক ফুসতেন দিবে এম এ বিষ্ণুমগ এম এ কতি কাটক বে ফমিতি এক তেরেং আওর মে কুরিন চে ওরি আমাস কতে এম গাওম ফায়দা বা গত কুরিয়া দান এই আওর মে মি পার্টি গে মি বাদহি কামগ আসল কি আওন গাবো কুরে
0: এসর বড় শুকুর এঙ্গ তো দেন এমি কংগ্রেস নিম্মালুং গত কংগ্রেস কে নিমুন এম এ মহিম কামকি কুরিয়ং রিয়াসি এ দাওরুগে এমি টিকেট মত পি পি এন সি গ রিয়াসি টিকেট রাইসং এরু এম পি এন সি গ গিনাদে দেগে এমি রাইয়িতুন দিবি রাজ্য গে এম এ গিনাদে দেগে রাইয়িতুন হিমেনে সিয়াসি পার্টি এ পার্টি গে রিয়াসি টিকেট মি মানিফানাম মিওনি আরওয়াফ এমি আন্না আরুগে পি এন সি গে মি আন্ন দাওরুগে পি এন সি গে রিয়াসি ক্যান্ডিডেট কে মানিফান কওয়াতি মারহবা দান মিগে তো মি প্রস্তুত
1: দে আদে আউন্ডতি কামুগা ধন্যবাদ বেনুমণি মি আউন একগত কাবেস নু দেখেন মি বেরিকং কুরমাকি মা বড় ও ফলে মি কুরঞ্জে কামে কামক আউন ক্যাম্পেন তে রেগাস দেনেবি বেরিকামাকি আমানা থেকে বার বার বারগত মাসুলে থেকে জিম্মা একে এমা আউন মাসে কুরমিন এগত মি তেং রাইতু নবি বাউদতকে ফুদ্দুমুগ মাসে কেম কুরন লে এ বাউত ফুদ্দুমুগ আউনং হামা হরিয়া রাইতুং ইবাদ দিবে রাত কোয়ে বার রাঙ্গল পার্টি তেরে এমস পার্টি বেরম বেস পার্টি গে মেম্বরং গতুগ একাঞ্জন নং আউন মি নুনিয়া সরকার তায়দ কুরাম তিবি কি ইঙ্গে তো এ হাম আম রাইতুং তেরে হাম বারগিন রাইতুং একমক গাবুদেন কুরে পার্টি ক বানুমকি কমে কোরেন জে কামে কাম এ হাউন হাম হাম গাবুল কোরান এই হাম রাঙ্গল বিষ্ণুমে কমে নজে পার্টি তক ওয়ান না কাশে එහෙම යදකෝ ඉතින් මේ මෙෆුරතම ගවමුගේ ෆිකුරු ගබෝදක දිගු රාස්තාගේ මේ විෂ්ණුමෙක ගවමන් හමජිහුම් ඔයගෙන් ගවමක් කුරියරුන් ලිබුන් රයිතුන ෆෑදාවකන් කම් වහන් බේනුව රයිතුන් රාජ්‍යක වරක් කියන එම් එගොතුග අවුණු මසෙක මෙ කුරණි අවුණු දෙම්මෙක මි දන්නවා බයකන් කම් මෙ කියස් මෙ ගොතුන් අවුණු මෙ කුරවුන් දා මසෙකෙත්තකේ දැන් ඒකන් ගබෝලකොන් එගොතුග කුරිය දාන් PNC ක කොංග්‍රස් ක බෑරි හොරිහා රයිතුන් හොරියා මෙම්බරුන් ඉත්තිෆාගුන් නිම්මි වෝට් ලෑගෙන උනියන් නිමු මෙ ගොතුග නිම්මා ෆාවුණු ගාතු එදොනි දැන් එහෙම විම අවුණු මේ පාටි වසාසි ගවහදුග වා ගොතා අවුණු දෙන්නේවි ඒගොතුග මේ අවුනේ කම් එබේ ෆුරුන්ගේ නිමුම අවුණු හැම හිතරම දා කුරා වහක බෝ කුරා වහක දැන් අවුණු හැම වර මේ සීරියස් කම ඇකීග මේ විස්නා කමකේ මේ දෙන්නේවි කොම්මෙ කම වෙස් මේ වෙරිකම ගොලි වෙරිකම් කුරුමක කුරා කොම්මෙ කම කීවස් වර සිම්මාදර කම හකුරෙන් ජේන කම කේම ආවුණු කුරියන් වෙ දොස්තෝගස් බේනුමණි ආවුණු මි වස්සහර දොවහ රයිතුම් යති මසකත හවල් කොෆේ කොම්මෙ දොය සේද කුරණි ආවුණු රයිතුන වි වවුද ෆුද්දේ තෝය ඒ වවුද ත ෆුද්දුමු ග ඉරාතුක වි යගින් කන් ආවුණු ආවුණන් එබොත යගින් කරාතුක වි එන තොමි හොරිහා චෙදින් සකෑ කීග ආවුණු මි හැම එකං කම් මි කඩත්තුකෝ මේ වෞත ෆුද්දේනක මිහාරස් වර්ගින කන් ෆුද්දිච්චෙන් එත මෙයාම ඉක්ස්ලාමි කොමෙ මස්සූත ගොතුග ෆෙන්නහුරි ඉමාරත්ත කෙන්නු මුලි ගවම ෆෑදා හුරි එතක් කම ගවුන් මෙන් කුරණි අවුන් බේනුනි වශා ජෙහෙ ගොතෙග්ග ගවම කුරියරුන් ගෙන්න මාන හුරි ගොතෙග්ග ඒගෙ සබුන් දෙමෙ හෙට්ටෙනි ගොතෙක ගවම කුරියරුන් තකෙන් අන්න එහෙම විම එකහල වර්ගින කන්තත්ත කෑ කීග ඉරාදුක විය හාගීගෙ මානාග රාජ්‍යක රයිතුන්න බේනුවා කංකං රාජ්‍යයේ කුරියරු මට්ටක රාජ්‍යයේ කුරිමගු බට්ටම් කුරු මට්ටක එම්මේ ෆෑදා හොර ගතුග එයි මේ හුරිහා කම ඉජ්තිමායි ගතුම් වියසදී අවුල්මගේ විෂ්ණු මාෆි කුරා උලුන්තක අවුල්මගේ මුලි මේ මේ මුජ්තමයෙන් එගේ ෆෑදා හොර කංකා අවුල්මගේ ගව මාදීනා මිනිවන් කම ඉස්තිග්ලාද මින් සුරිහා කම ගුලිලා මෙහෙ ගතුග අම ෆෑදා හොර ගතුග ගවම කුරියරු එහෙම ඒ ගතුග ඉරාදුක විය කුරන් හුරි මාසික කුරමුගේ ආවුණු කොරියක් දාන දැන් ඒකමුග රයිතුන් නිම වණිම නිම නංගලෝ
0: හා සර් බුඩ ශුක්‍රයන් ගන ති හම් ගස් මේ පොඩ්කාස්ට් එක වරන් අගහුරි වරන් උම්මේද පුරුම වවා පුතක මනි ෆන් ති විදාරු දෙවි ඒත වර බුඩ ශුක්‍රයක්
1: ශුක්‍රය
0: මනි ෆන් කාමියාබ ගෙත ශුක්‍රය ආදනු මගේ මේ ෆාරුගේ පොඩ්කාස්ට් එක මිනි මුනේ මේ පොඩ්කාස්ට් එක රයිතුන් බේනු වා මහිම් ශාවු රගිනවා පුතක රයිස් පිනාලු දෙවා ප්‍රේ මෙයා එකේ රයිතුන්ගේ උම්මේද ආවික හිගෙච්ච මේ හෆ්තා ප්‍රෝග්‍රෑම් බැලි කවට කමි ෆෝකස් බැලි කොම්ප ටයිම් ආවේ ෆලෝ බඩ ශුකුරු දන්නවා බාජරි රක්කාතර අමා දෝකේ දෙක් ඔස්ලාමලේ

0: Νουμπάδα, είμαστε και εδώ. Νουμπάδα, και χαίρετα, κούλε.
1: Α.
0: Ο Κουρέγκα, τι είπες.
1: Ο Κουρέγκα, τι έφορε, είπες ο Κουρέγκα.
0: Αν είναι καγουρά, ο Κουρέγκα.
1: Εκκινεύει.
0: Γιατί λίγο έκανε.
1: Ναι, γιατί λίγο τερνούνε. Ήταν καλό γιόμπα και ένα δύο χωκούρ και αδόνιεγκα. ফুরতন সওয়াল কি গেগে বড় কোটিয়ে বঙ্গর মুলি তাঙ্গতি হিমেন বেফ আডে বড় নি একমক ফিকরি এচ্চে গম বুনুমাকি এতন এচ্চে গেল্লি জে কোচে
0: ইদার আড মানে
1: গে কোটিয়ে বঙ্গর মুলি তাঙ্গতি হাম হিমেন বেফ ফিকরি ওয়াদে এচ্চে বুনুমাকি এতন এচ্চে গেল্লি জে কোচে হে গেল্লোনি
0: বকিনি
1: মুনি বকিনি মুনি এচ্চে গেল্লোনি ফিকুরি ব্যাঙ্গের এতন হাম বরাবর গে বড় কোটরি ব্যাঙ্গের মুড়ি তাঙ্গতি হিমেন বেফ আডে বড়ে নিবে একম ফিকুরি বাদ এচ্চে বড় মেয়াকে এতন এচ্চে গেল্লি যে কোচে হে গেল্লনি বইকেন নুনি বে বকি সাম দিল্লা আলি কফতে এই এতন গে হাম হিমেন কম গেল্লনি ফিকুরি দিহ খাল তিব বড় জাহা এক মারা দেয়া দেন এত কিত কাল জবাব রঙলে নুনে রুখে কি ফাইমনে মতি দিহ কাল তিবা বড় জাহা এক মারা দেফি দেন তিবেনি কিত কাল হইয়ে নিন আদে পর জবাব দেবে না বড় জাহা মারা দে জবাব নুনিমি উল্কন জবাব তেরে তিত বাদা দেবনে দে রঙ্গল কম বাদা কোন দেবে গেড়ে ফিকরি ফিকরি ধন্যবাদ হরিহা বেফ নাম আমাকে দেবো বাকুলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাওয়া ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকাশওয়ারন্তিয়া বামি হুন দুআ কদন্নওয়ানি আসসাওয়া ওয়ারিগমবা আদি কুত্তম ওয়ারিগমবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলমু ফুলাগম ওয়ারিগমবানি তিয়া বামি হুননা একুগে
1: ಮೀ ದಿವಿಹಿರಾಜ್ಯ ಗಡು ದಿವಿಹಿರಾಜ್ಯ ಗಡು ಫತಿ ಹತರು ಗಡಿ ಸಾಳಿಸ್ ದೆಮಿನಿಟ್ ಕೊಮ್ ಗೆಣಸ್ತೇನೆ ಮೀರೆಗೆ ಫತಿಸ್ ನಮಾದ್ ಒಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದ್ವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹು